इस प्यार से मेरी तरफ ना देखो प्यार हो जाएगा. Amor FM, ये है, मैं विनेश कुरबीन en welkom bij dit uurtje. Woensdagavond is dit en mij 12 uur tot aan elkaar staat. Doenga.

0: सुंदर सा लक्ष्मी माता भजन शिवम राजा राम की आवाज में मिल करके हम लोगों ने सुने प्रस्तुत की गई है नामोशोन सिक्ति हिंदू अंडरवाइज नेदरलैंड एंड द फाइव आन खसलोतन स्कूलन अम्सरदाम से श्री लक्ष्मी स्कूल अलमेरा से श्री गणेश स्कूल उत्तराख से श्री कृष्ण स्कूल देन हाग से श्री विष्णु स्कूल और रोटरडम से श्री सरस्वती स्कूल की ओर से आप सभी भाग प्राणियों के नाम हमने पेश किया। करीबन 4 बजे से लेकर अब तक हमारा हिस्सा का प्रोग्राम हमने पेश किया। यही आशा करते हैं कि आज भी हमारा हिस्सा का प्रोग्राम जो हमने पेश किए सुनकर आप सब पसंद किए। बाकी के जो प्रोग्राम हैं सुनते जाना। हमारा कोलेखा जो है सेविका मफरो बेया अवतार जी प्रोग्राम टेक ऑफर करने वाली है रिक्लामा के बाद। आज जबकि है वुंसदा 6 मई 2020 हमारे हिस्सा का प्रोग्राम आप सब सुने सुनकर पसंद किए, इसके लिए हम आप सबको धन्यवाद करते हैं। मिलेंगे आप लोगों से कल। कल जबकि है दोंदरदा तो कल की सुबह में एक बार फिर हम आप लोगों से मिलेंगे। आज के लिए सुनने के लिए साथ देने के लिए बहुत बहुत धन्यवाद। आप सबको हमारा प्यार भरा नमस्कार, राम राम, सलाम, सत श्री अकाल, खुद मोरखन एनी सोसख टट मोरखन एफोस्ट्रक्स फेलस प्लसिर मैथ कोलेखा सेविका मफ्रोबेया अवतार जी बाय बाय स्वाय स्वाय खुदा मोरखन।
1: एंड न्यू रिक्लाम
2: Safe BV, al 38 jaar de groothandel in tropische en exotische producten. Safe BV, South American Food Express BV, in Rotterdam. Rotterdam, rechtstreekse import van groenten, fruit, dranken, kruiden, diepvries, snacks, sauzen en nog veel meer. Uit Suriname, Zuid-Amerika, Azië, Afrika en de Caribbean. Dagvers en van topkwaliteit. Bezoek onze ruime cash and carry in de Spaanse polder, Vlaardingweg 53 B in Rotterdam. Ja, ja, vanaf dit jaar zijn wij 7 dagen per week open voor professionals in retail en horeca. Horeca, horeca, Safe BV, Taste the Tropics. Let op, toegang alleen met KVK-inschrijving en BTW-nummer. Meer info op safebv.nl.
3: Sanya Racen, met Sanya Racen. 21-daagse vliegreis Sri Lanka en Malediven. 15 mei, 12 juni en 17 juli, €2800. 15-daagse vliegreis Mumbai, Delhi, Patna, Kurukshetra. 15 mei, 12 juni en 16 oktober, €2650. 5-daagse busreis Praag, 17 en 24 juli, €300. 5-daagse busreis Zwitserland, 10 juli en 24 juli, €480. 18-daagse Chardham Yatra Tour, 1 mei, 5 juni en 16 oktober, €2500. 2-daagse busreis Luxemburg, 9 en 23 mei en 20 juni, €145. 3-daagse busreis Parijs, 1 en 15 mei, 10, 24 en 23 juli, €275. 10-daagse vliegreis Portugal, 24 juli, €1150. Voor meer informatie 06 26 23 39 59 of 070 38 97 676. Sandia Reizen, Laakkade 403E, Den Haag. Check onze website sandiareizen.nl.
4: Op zoek naar het goedkoopste vliegticket zonder extra moeite? Hier heb je hem dan. www.satiumtours.nl.
5: Zie in één oogopslag wanneer je het goedkoopst vliegt met onze prijskalender.
4: Scan je paspoort, maak je reservering in slechts 2 minuten en betaal zoals jij wilt. iDeal, Tiki, Bancontact, Klarna, American Express, Visa of Mastercard.
5: Geen barrières, geen stress, alleen voordeel.
4: Boek slim, boek snel, boek via satiumtours.nl.
5: Vragen? App ons gewoon op +31 70 711 3625.
4: Satium Holidays, world class, worldwide.
5: tweedaagse busreis Zwitserland met BGL-reizen. 13 tot en met 17 mei 2026 voor €420 per persoon. Vertrek Rijswijk Zwembad de Schlip, woensdag 13 mei om 23 uur. Station Kapelsebrug, Capelle aan den IJssel om 23:45. Aankomst Zurich donderdag 14 mei. Hotelovernachting inbegrepen, exclusief toeristenbelasting. Beleef bergen, meren en avontuur. Excursies Rijnwaterval, Krings, Titelus en Luzeren. Info en aanmelden Bridge Loylaar Gossain 06-300-17001. Beleef Zwitserland met BGL-reizen.
2: Ja man! De lente is begonnen en de dagen worden langer en de zomer komt eraan. En wat hoort daar natuurlijk bij?
6: Fernandes ijsjes. Heerlijk fris, lekker romig met die echte tropische Fernandes beleving.
2: Dat is pas lekker fris, man.
6: Heerlijk fris. Lekker cool.
2: Ja toch, Bert. Met zo'n lekkere ijsje is het even wegdromen naar de Caribbean en Suriname.
6: Fernandes ijsjes zijn nu verkrijgbaar bij Surinaamse toko's en supermarkten bij jou in de buurt. Onder andere in Rotterdam bij Toko Alexandria, HG Supermarkt en Roepram. In Amsterdam bij Toko Henk. In Den Haag bij Mital Supermarkt. In Utrecht bij Toko De Wagen Tropische Winkel Prim. En in Almere bij Badri Tropical en Toko Almere Poort. Distributeur Safe BV.
2: Fernandes ijsjes. En cool.
7: Lekker man.
8: Op zoek naar inspirerend onderwijs op maat? Stichting Hindu Onderwijs Nederland, oftewel Sean, biedt het in Den Haag, Rotterdam, Utrecht, Amsterdam en Almere.
9: Sean heeft 5 Hindu basisscholen in Nederland. De Sri Saraswati School in Rotterdam, Sri Vishnu School in Den Haag, Sri Krishna School in Utrecht, Sri Lakshmi School in Amsterdam Zuidoost en de Sri Ganesha School in Almere.
8: Sean biedt basisonderwijs om kinderen gericht voor te bereiden op de samenleving van de toekomst.
9: Naast regulier basisonderwijs krijgen onze leerlingen ook dharma, yoga en hindi lessen.
8: De dag wordt geopend en afgesloten met een bhajan en wij vieren alle hoogtijdagen. Som staat voor goed onderwijs in een veilige, inspirerende leeromgeving vanuit de hindoe filosofie.
10: Kom gerust een kijkje nemen op een van onze hindoe basisscholen en neem alvast een kijkje op onze website shon.nl. shon.nl.
8: Aanmelden kan ook via shon.nl. Stichting Hindoe Onderwijs Nederland voor goed basisonderwijs vanuit de Hindoe filosofie.
11: Best Indian Astrologer, Guruji Ravi Shankar uit India, 25 jaar ervaring. Kundali se vicharte hain, janma kundali haath dekhkar aapko raai dete hain, iska oplossing dhoondte hain. Mantra tantra se dur kar dete hain. Aapko job ka problem hai, business, financial, negative energy, family, relations, paisi ko aapko problem hai, sab hal kar dete hain. Guruji Ravi Shankar, jo bhar देश से आए हुए हैं एस्ट्रोलॉग हैं तार दीजिए 06-13-99-96-95-06-13-39-96-95.
12: Cinevis Productions presents the world famous Bollywood voice Jubin Nautiyal live in concert Ahoy RTM stage Rotterdam op zondag 24 mei 2026 inloop 5:30 showstart 7 uur s'avonds tickets via i-tickets.com voor informatie sponsorship en VIP tickets 06 40 74 59 51 powered by media partner Amor FM en Service Inside Jubin Nautiyal live met alle Bollywood hits op zondag 24 mei 2026 Ahoy RTM stage remember it's a presentation of Cinevis production don't miss it Krishna Krishna Hare
5: Hare Einde reclame.

0: इंसान पुजारी बन गया अधिकार का, ये मैं मेरा मेरा तेरा तेरा का कहानी जब तक रहेगा सुनने वालों, कोई भी चैन से नहीं रह सकेगा इस संसार में। सब कोई सोचते हैं कि जो हमारा है वो हमारा है, जो तेरा है वो उसका है, और कभी कभी अगर हो सके वो हमारा भी हो जाए। Nee, luister haars, als wij zo gaan denken, zal de wereld nooit mooier op worden. Insaan pujari ban gaya adhikar ka, macht. Op de Schollevaartsdreef in Rotterdam, Prins Alexander, is dinsdagavond een ongeluk gebeurd met een auto en een fatbike. Daarbij raakte de bestuurder van de fatbike gewond. Hij is naar het ziekenhuis gebracht. Volgens 112-correspondenten gaat het om een minderjarige jongen. Het ongeluk gebeurde rond 9:15. De aanleiding is niet bekend. Wel is te zien dat het een behoorlijke klap moet zijn geweest. De voorkant van de betrokken auto heeft flink wat schade, vooral aan de voorruit. De fatbike zou een aardig stuk over het asfalt zijn geschoven. Har koi chahta hai ek mutthi aasma. Har koi dhoondhta hai ik mutthi aasma. Wie kan ik blij maken op dit uur? 8:08. Wie is aan het luisteren? Het is een prachtige, betekenisvolle boodschap, luisteraars. Ik matlabi song hai. Tobolo, batao, kaun iswag program ko sunte hai? Aur aap daar kar sakte hai op 010-244-7250 par. अगर आप चाहते हो तो ये गीत के लिए इसमें से आपको क्या सीख मिलता है, वट बिटेकन डिट लीच फॉर यू। अगर हम आपसे कहे कि हर कोई चाहता है एक मुट्ठी आसमां, और हर कोई ढूंढता है एक मुट्ठी आसमां, 010-244-7250. Mag u inbellen, luisteraars. En ondertussen neem ik, en ik neem geen, we mogen dat niet, luisteraars, telefoonnummers aan die niet hier te zien zijn. Sorry daarvoor. Dus als u belt, moet ik uw nummer hier kunnen zien. Ondertussen neem ik een paar appers mee van vandaag. Meneer Jin Tirbeni uit Eindhoven, goedemorgen. Dr. Shamji Satsriakal, Aapkobhi. En mevrouw Henna Roguberbidesi uit Arnhem, ook een hele goedemorgen. Mevrouw Rita Malhu, goedemorgen. En dan zie ik Lachman en Lakshmi met een heerlijk kopje koffie. En die zijn uit Scheveningen. Ook de hartelijke groeten aan jullie en een mooie dag toegewenst. Kijken. Met Bea een hele goede morgen, welkom.
1: Goedemorgen, Bea met Raam uit Zoetermeer.
0: Dag meneer Raam uit Zoetermeer, hoe gaat het met u?
1: Waterzangetje, Bea, een beetje verkouden.
0: Oh jee. Misschien een beetje last van hooikoorts?
1: Na de leenhout akkeren.
0: Oh!
1: Dat is zo'n kabel.
0: Bolo.
1: Nou, dat is het mooiste begin bij.
0: Ha.
1: Maar je baat, ja, bij jou. Bhaag ik verrat.
0: Oh.
1: Oud kaske baat, ja, bij jou. Bij jou, bij jou. Oud kaske.
0: Oh.
1: Maar met wat? Oor dat leek er aan, bij jou.
0: Ha.
1: Oh, na kamaista, waar er hij al die tijd. De koffer te kan lili.
0: Oh, oké. Dus aap jano hai ki reida kya hai ki aap verkouden hoi gai lo?
1: Ja, niet la bheja. Bahar maa rahi to, to hum baithal lai.
0: Even rustig aan doen?
1: Ja.
0: Ja. Har koi chahata hai ek mutthi aasma. Har koi dhoondhata hai ek mutthi aasma.
1: Ja, bheja.
0: Hmm.
1: Agar matlab ka hai ki har ek chahe kuch kuch.
0: Haan.
1: करके हो फास्ट,
0: हाँ
1: एक मुट्ठी आसमान हो फास्ट,
0: या हम लोग सब कोई कुछ कुछ मांगी ला,
1: कुछ कुछ ढूंढल भी जाए ना।
0: हाँ हाँ हाँ
1: हाँ, कोई चाहता है एक मुट्ठी आसमान, हम लोग को ढूंढी ला
0: या आ कोई के मिल जा है, कोई के ना मिले है, और
1: कोई कोशिश करे है।
0: हाँ, और सब कोई के कोशिश करे के चाहिए तो मने राम
1: दूर से कौन दूर से।
0: हाँ, ईसाई आजकल के जमाना में दुनिया में चैन कहीं ना हैगा।
1: ये बेया
0: हाँ
1: बाहरे देर रही ला,
0: हम
1: देखी ला का हो
0: जी,
1: वो रेस्पेक्ट और वो सब चीजों ना रह गए हम देखी ला।
0: Mensen hebben geen geduld meer, geen begrip meer.
1: Nee. Is ver te zoeken.
0: Ja. Hij boeit de constantie aapke, meneer Ram.
1: Maar van deze hier. Kortje over. कि आज जावे, आज प्रकार से आज जावेगा इंसानियत
0: जी,
1: तमार संदेश से आल लीफ प्रभाव इंसानियत। और भैया बिहारी और ओमा यति ये सब करती गीता फ्राक वगैरह।
0: अच्छा, मैं व्हाट इज योर बोथशाप ना द लुइस्टरार्स टू अब हम लोग बतियाली बाटी खदोल ना हैगा, बखरेप ना है तीखन वोड़ा, जहाँ देख तहाँ लड़ाई झगड़ा मुसीबत।
1: मेन बोस का पेस हम से रिस्पेक्ट है वह। ना बोल कि हम बड़ा बिठाले वो बिठाले हमें ये में हुए नहीं, एक नेट फॉर्म
0: या दैट इज सो। Mooie boodschap. Dank u wel, meneer Raam. Dan ga ik het liedje voor u afspelen, tja?
1: Ja, dank u wel.
0: Het is in twee delen en ik ga beide delen afspelen.
1: Is goed. Ik dank u wel.
0: Ja, een hele fijne dag en beterschap, hè?
1: Ja, dank u. Dag.
0: Ja, dag, meneer Raam.

धीरे धीरे आप मेरे दिल के मेहमान हो गए। लयसराज उदित नारायण एन साधना सरगम। लयसराज worden wat werkzaamheden verricht. Dus helaas kunt u niet meer inbellen. Maar ik heb hele mooie nummers voor u geselecteerd. Ik zou zeggen, geniet ervan.

0: glamour.
1: Best Indian astrologer, Guruji Ravishankar uit India, 25 jaar ervaring. कुंडली से विचारते हैं, जन्म कुंडली हाथ देखकर आपको राय देते हैं, इसका ओप्लोसिंग ढूंढते हैं, मंत्र तंत्र से दूर कर देते हैं. आपको जॉब का प्रॉब्लम है, बिजनेस, फिनेंशियल नेगेटिव एनर्जी, फैमिली रिलेशंस, पैसे को आपको प्रॉब्लम है, सब हल कर देते हैं. गुरुजी रविशंकर जो भारत देश से आए हुए हैं, एस्ट्रोलॉग हैं. तार दीजिए 9613 99 95 0613 39 96 95.
0: Bent u op zoek naar de perfecte locatie voor uw feest, bruiloft of evenement? Bij Partycentrum Sichtenburg in Den Haag vindt u 5 prachtige zalen. Geschikt voor 60 tot wel 1500 gasten. Van intiem tot groots, wij hebben de zaal die bij uw wensen past. Op vrijdag en zondag 10% korting op de zaalhuur. En op maandag tot en met donderdag krijgt u maar liefst 25% korting. U regelt zelf uw catering, decoratie en muziek. Of wij helpen u graag op weg met onze partners. Ruime openingstijden en zalen vol sfeer, licht en luxe. Bel ons op 070-321-4461. Of mail naar info@partycentrumsichtenburg.nl en plan vandaag nog uw bezichtiging. Check ook onze website partycentrumsichtenburg.nl. Partycentrum Sichtenburg, waar feesten herinneringen worden.
2: हर थाली में विश्वास का स्वाद. पालमीर सिंस 1867 बकेंद ओम सैन टॉप क्वालिटी मैट सोरख प्रोड्यूसर वार क्वालिटी एंड ट्रेडिशन सामन कोमन पालमी प्योर बासमती चावल जिनमें धान पत्थर और टूटा हुआ दाना ना हो. बासमती गोल्ड प्रीमियम राइस, बासमती एक्स्ट्रा लॉन्ग ग्रेन पारबॉइल्ड राइस, ताई से पांडान राइस, सुरीनाम से राइस जो अपने खेतों में उगाते हैं, परबॉल राइस, रिसोटो एंड पुडिंग राइस हर वजन के पैकेट में मिल रहे हैं. पालमियाई टॉप क्वालिटी राइस सोर्टन फरकाइबार बाय द बेटर ग्रोथ हंडलारन सुपरमार्केटन टोकोस इन नीदरलैंड, बेल्जियम, फ्रांकफर्ट एंड अंदर यूरोपीयन लंदन. कांटेक्ट इन्फो न्यूवेल रिसरी ड्यू नॉर टेलीफोन 0033 328 2526 22. पालमी बासमती राइस खुशबूदार, हर थाली में विश्वास का स्वाद.
3: Heeft u direct extra contant geld nodig in deze moeilijke tijden? Verkoop nu uw oude gouden sieraden aan juwelier Faya Lobby in Den Haag. Onder uw toezicht wegen en testen op karaatgehalte en prijsbepaling. U krijgt de hoogste dagkoers en bij akkoord wordt u direct contant uitbetaald of per bank. Voor dagkoersen zie fayalobbyjuwelier.nl. Hobbemaplein 67, hoek ingang Haakse Markt. Telefoon 070 380 73 51. Juwelier Faya Lobby. Al 40 jaar het vertrouwde adres. Faya. Faya Lobby. Faya Lobby. Faya Lobby. Faya Lobby. Faya Lobby. Faya Lobby. हे पुपकिया, तू कितना चिकन लगे है, तू कितनी ब्यूटीफुल लगे है.
4: विल ये स्ट्रालन मेट एन गेजोंदे मोये हुइट बाय बयानो ब्यूटी हेल्पन वी ये ओम इट बेस्टे आउट योरसेल्फ टू हालन. मेट ओनसे गेस्पेशलाइजेर्डे बहांडेलार्स एन होगवाडिगे अपरातूर बिदेन वी यो द न्यूस्टे टेक्नोलॉजीन ओप इट गेबीद फान स्किन केयर. डेंक आन लेजर ओंथारिंग मेट मॉडर्ने लेजर टेक्नोलॉजी, हिड्राफेशियल फॉर डीपर रेइनिगिंग एन हिड्रा en AI-huidanalyse voor een nauwkeurige diagnose. We werken met A-merken op het gebied van esthetica. Bent u aanvullend verzekerd? Dan worden bepaalde behandelingen vergoed door de zorgverzekeraar. Bayanu Beauty, waar jouw huid in goede handen is. Slanswerf 121, Rotterdam. Check onze website bayanubeauty.nl.
3: Droomt u van een bijzondere reis naar Azië en de Pacific? Met Chevron World BV wordt uw droomreis nu betaalbaar. 15-daagse rondreis Zuid-India vanaf €1.895 per persoon.
0: Vertrek 18 mei, 14 september en 2 november.
3: 15-daagse rondreis Singapore, Maleisië en Thailand vanaf €2.095 per persoon.
0: Vertrek 12 mei en 8 september.
3: 16-daagse rondreis Sri Lanka vanaf €1.995 per persoon.
0: Vertrek 20 mei en 14 september.
3: 18-daagse rondreis Vietnam en Cambodja vanaf €2.450 per persoon.
0: Vertrek 15 mei en 16 september.
3: 15-daagse Diwali rondreis India vanaf €1.595 per persoon.
0: Vertrek 29 oktober.
3: 23-daagse rondreis Australië, Fiji, Nieuw-Zeeland, Hongkong en Singapore.
0: Vertrek 10 september 2026 en 10 maart 2027. Programma en prijs op aanvraag. Voor meer informatie of vragen,
3: bel ons op 010-580-7777.
0: Of app naar 06-2834-1973. Of mail naar info@saffronworld.nl.
3: Saffron World BV, Stationsplein 45, vierde verdieping, Rotterdam.
0: Vierdaagse busreis Zwitserland met BGL-reizen. 13 tot en met 17 mei 2026 voor €420 per persoon. Vertrek Rijswijk Zwembad de Schlip, woensdag 13 mei om 23 uur. Station Kapelsebrug Kapelle aan den IJssel om 23 uur 45. Aankomst Zurich donderdag 14 mei. Hotelovernachting inbegrepen, exclusief toeristenbelasting. Beleef bergen, meren en avontuur. Excursies, Rijnwaterval, Krings, Titeles en Luzeren. Info en aanmelden, Bridge Loylaar Gossain, 06-300-17001. Beleef Zwitserland met BGL-reizen.
3: Deze maand komt Bollywood terug met liefde voor India, zoals nooit tevoren. Lux Cinema presenteert de mega-release Order 2 met Sunny Deol, Diljit Dosanjh, Varun Dhawan, Mona Singh, Sonam Bajwa en many more. In een meeslepend verhaal over moed, opoffering en eer. Vanaf vrijdag 23 januari draait Order 2 in de Nederlandse bioscopen bij Kinopolis in Leidschendam, Almere, Dordrecht, Spijkenisse, Utrecht Jaarbeurs, Utrecht City, Hoofddorp, Haarlem, Groningen, Enschede en Zoetermeer. View in Amsterdam, Eindhoven, Hilversum, Kerkrade, Nijmegen en Arnhem. Verder bij Lab 1, Eindhoven en Cinema De Vlucht Amsterdam en Cinema De Puls Amsterdam. Order 2, dit is geen film, dit is een belevenis. Meer info en tickets, lux-entertainment.nl of WhatsApp naar 06-104-90655. Order 2, wordt u gebracht door de Hollywood filmdistributeur van de Benelux al 20 jaar. Lux Cinema en Entertainment.
0: Einde reclame.